Consolato Sutur, Afshet Sarosta, কাছে হাজির দেড় চিঠি মাসে তেরেসলে দেড় চিঠি মাসে তেরেসলে ও যারা মূল সিস্টেম শেষ মাসলাওয়া সে তেরেসে সমালা কে এসে দেয়নে বগর যে বিজিএম হবে যে তসে খেজমা শে হাজির বা মাশাল্লাহ দেশে মেরে কাসম দিন সালাম যে তারেক বলদা যে কারেক মাজে খাতে চাই না দেয় যে বগর বিজিএম তো ওয়াগেন তা হবে ওতে خبر خبر مثال طور پر چپر ازال تاریخ چلو بہرحال ایسے جانے کا پتہ لگ گئی جی شاید اس اداس سے طرف ہمیں تو فیڈ بیک ملا جی آگا سلسلہ چکے آگا ان شاء اللہ جاری دو اگلے نمبر رزلٹ دیا سر جاری پانچ پسند دو گاروں کے پسند سلام پشکاؤں صحیح طریقے سے راسی کھانا 0344

খাজিউজুল ব্যবহার করলে তো সে চলো তা বিলকুল মত হইলে সেই সুপর জবর তারিখ ও তো সে দেখা নাই ছু।

0: আচ্ছা জি, কল তারা তার দিব গ্রাম সে কল সে মিলবি 409-271-2912921 এ। লেটস সি ফার্স্ট কলার অফ দ্য শো। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। সুখ খবর কি হয়ে দেখিম যাই না অনুশ আরমানি ডুমেল না। জি অনুষ শর্মানি বখির রোগলি ডুমেল না, ফার্স্ট টাইম কল দেবো। সহি ফার্স্ট টাইম কল দেবো কো প্রোগ্রাম কি দরতা হর কলে ভি আও রেডিও অমন ফ্যামিলি কে হন দরতা হর কলে ভি। জি আলহামদুলিল্লাহ ঠিক ঠাক পলা বান্দে সাই ভেলে ভেলে লা দি খের ও কি। জি বিলকুল দাস বিলকুল দাহ বড় ঠিক তাছে ফার্স্ট টাইম কল হোকি কেনা সড়াই নো বাজ বিয়া খামা খা দে রেডিও লাগে শান দে প্রেসার উই কেনা চে সড়াই খবর এ নেশি কেবলে খবর এ ও না বিয়ে রেশি। ডেরা মননা লোয়া খাস দাসে বিলকুল আরমান দে পুরা শো মাসর দে বিলকুল দাগা দে প্রোগ্রাম কি খবর এ উশবে। জি বিলকুল সহি বাস দাহ চা তো পতা না ও সো পতা লাগি দলি দো কেনা
1: পেশাবরাই
0: আচ্ছা জি সহি সহি বাস ও সব পাতা ধরতে লাগে দলি দোকে না ডেরা মানা না প্রোগ্রাম সে তো কল কো লো খাতে চা তো সালাম দোয়াল আসল ঘোড়ে। জি ফরমাইশ খাজি বিলকুল সুন্দর আর তো সে আছে মত মেলাও সি জ বিলকুল প্লে কেমন দাতা ঠিক শো জি জি কমা সুন্দর তো
1: ডেরা
0: মানে বস কে মত মেলি কেউ না ঠিক শো ডেরা মনে না কল কবলি ইউ জাহান মনে না ওকে লাফি ডেরা মনে না তুমি নাই কল খড়া ডেরা মনে না ওছে মত সন্দারা প্লে কা খাজি জকস ওছে মত সন্দারা মেলাও শি বেবে দার তা প্লে কা ঠিক শো কাসি জে বকাল বনে বলসো কো দেখিম জিন আর দ্রিমি আসসালামু আলাইকুম। ডেরা মননা দাসো খবরি কেবি দেখিম জেনা লকিনা রিজওয়ান রিজওয়ান তো হরে কেলে এই প্রোগ্রাম কে
2: অসতরি গুলারা রে তো খুশাল্লা রা দা আছে প্রোগ্রাম ও না দেখুন দু না খুলু
0: ডেরা মননা ইউ জাহান মননা প্রোগ্রাম ওরবে
2: ওলে নানো দাম খুলাল দলি মা টার্গেট করে এই যা রে গো পলার সকন ই পলার খুয়াই তলাড় নো টাইম বস দগালা সুপর ডেরা ওয়া
0: সহি সহি শা মতলব এই যে 12 বাজে পরে ওরো প্রোগ্রামই না
2: প্রোগ্রাম নো খলে মাশাআল্লাহ রুদাই দুয়ার নে ওয়ারে দে মাস বিচার মাস পিছের মকা ইয়ার হুয়ে
0: সহি ডেরা মানানা চে প্রোগ্রামই না শোক বান্দে ওরবে রিজওয়ান দার তো চে সবর সর শরীক কবে নন খুদা সি লশকি গমজান সান্দে প্রোগ্রাম দে
2: আই বাস মো ওলে চিত জিয়ম না মাতা পাতা কো রাখে দিলা চে রাশে গমজান বন্দে দা।
0: জি জি বিলকুল দাসে দাসে খুশা গন্দ খবর আর তোগো প্রোগ্রাম কি মতলব চি দাসে তোসে বনে তে রশি উই ইয়া মতলব জিন্দগি কি দাসে খুশালি খবর আদর বান্দে রগলি উই ইয়া দিন আলাদা দাসে তকলিফ খবর আল্লাহ দে হর সড়ে তকলিফ না ওসতি খো বিয়া হ মতলব দাসে দর বনে তে রশি উই খবর মতলব নোয়াগার সর শরি কবলে শে না তকলিফ খুশ
2: করে দর বান্দে মো মাশাআল্লাহ বরাবর দে রশা ওয়া চলে উই
0: মাশাআল্লাহ اچھا جی صحیح ده ډیر مننه رضوان چې لکی مروت نه دکالو کو صحیح ده
2: خوشاله
0: ډیر مننه تھینک یو کال کولی یو جهان مننه

সহিদে রমানা থ্যাংক ইউ মেসেজ কোলে তারিক ভাই শি ইজ ভেরি নাইস ঈদ মুবারক সালাম দাসে গোর ক্লিয়ার মেসেজ না দিলে হো দাসো আলফাজ বনে পয়শু বিয়াহম ডেরা মানা চে যা মেসেজ করে দে ইউ জাহান মানা দেন রবে চে মে কিউ টু শিহান তারিক ভাই ওয়েলকাম ওয়েলকাম মানা থা চে গ ফাতমা নাদান আয়শা এন্ড জারা আফগান দেন লবা সেহর হান আর মিস রোশিন সাইদ ডেরা মানা থ্যাংক ইউ সো মাচ মেসেজ করে ইউ জাহান মানা রোশি হান তো ব্যায়া দিলবা ব্যয় জবাত তারিক বাইতা ব্যায়া বাই তো ওয়ায় বাই মোথা ইডি রোখাই বিয়া ওয়ে হের বুয়ে ব্যয় চে হের বুশি ওকে দিলবা মেসেজ করে দে আচ্ছা সহি না ঠিক সো ঢের বনে না থ্যাংক ইউ মেসেজ কো বলে ইউ জাহান বনে না ਵਿੱਚ ਆਈ ਐਮ ਸਹਿਰ ਖਾਨ ਬਾਈ ਰਾਜ ਬਾਈ ਉਹ ਦੇ ਦਰਸਰਾਰ ਵਸਤਾ ਲਾਏ ਬਸ ਦਾ ਖਬਰ ਉਹਦੀ ਠੀਕ ਤੋਂ ਹੋ ਇਨਸ਼ਾਲਾ ਚਰਤਾ ਕਿ ਵੀ ਕੰਬਾਈਨ ਸੁਣ ਚੁੱਕਮ ਦੇ ਜ਼ੋਰ ਰਾਜ ਬਾਈ ਬਿਲਕੁਲ ਕਵੀ ਠੀਕ ਸ਼ਾ ਨੋ ਦਾਸੇ ਪੈ ਚਰਤਾ ਕਿ ਇਨਸ਼ਾਲਾ ਸ਼ੁਕ ਹੈ ਜ਼ਰੂਰ ਰਜ਼ੀ ਸਹੀ ਦਾ ਡੇਰਾ ਮਨਾ ਨਾ ਬਿਲਕੁਲ ਕਾਲ ਚੁੱਕਮ ਦੇ ਸ਼ਮਿਲੀ ਜੀ ਪ੍ਰੋਗਰਾਮ ਕੀ ਪੋ 0927-291-292 यानी पर 0927-291-292 अच्छा जी जा मैसेज करे दे जे द म्यूजिक हो मोत खूब रोस अल्लाह बर हो दे सही ٹائم ہم بالکل کام دیں صرف سو منٹ پوتی تھی اجازت بالکل دینا خولا بھی ان شاء اللہ سبوتا مارننگ کے تو سر ملاقات کیجیے سبوتا مارننگ کے 8:30-9 پر ٹھیک ہے اردو کے جو پروگرام دے پے کہ ان شاء اللہ یہ ملاقات کیجیے پروگرام کے لاسٹ اور لکی کالر سے ملے بھی بیا مزید کال نش ملے بھی تو ٹائم دے ختم شوی السلام علیکم جی بالکل تو اسے کال چکم دے ہاں ڈراپ شو کسی جی بکالبا نے لاسٹ کالر شو کو دیکھا دے السلام علیکم وعلیکم السلام جی سو خبر ہے کیوں دینا سو کا روشی خان خبر ہے کیوں آگا روشی خان خبر ہے کیوں جب پروگرام کے میسج کہ اچھا جی پروگرام کی درتا ہر کلی بھی آئی داہو دن پروگرام کی کال کو تو سے میسج اس کو نن نکالو کو پروگرام کی پروگرام خوان وہ کو جی بس ٹھیک تھا بتا سے کل کرے ان شاء اللہ داسی پروگرام کی ہر دری میں سیدا خا جی ڈیرا بنے نا لویا خزا جی پروگرام ہن تو سے نن خوان دیر کو دن لوا کال دے ہوں پروگرام کی نن وہ کو جی سب ویل واڑے تو سے لکی کالر یہ مزید کال سے ملو لے ہنشے مزے کے ٹائم دے ختم شوی ہا جی ڈیر مننا تھینک یو کال کولے یو جہان مننا ٹھیک تھا اوکے اللہ حافظ لو یہ خزش ڈیر مننا کال کولے کال رزی ہو مزید کال دبر سوری فور دیٹ اچھا روشی خان میسج کرے دے کالی ہاؤس کڑے ویچے طارق بھائی اللہ آپ کو خوش رکھے آباد رکھے ہماری دعائیں آپ کے ساتھ ہیں بس دل رباہٹ کو عیدی دے تو آج کی شو کی بات ہی کچھ اور ہے مجھے تو بہت اچھا لگا آج کا شو اوکے گڈ نائٹ ڈیرا مننا تھینک یو سو مچ میسج کے والے روشیحان ڈیرا مننا وی آئی کنا چھ ٹانگ والوں تھا دادا جالائی ویدا سونگ پلیکا چھ اچھا جی سونگ فرمائش تے کڑے دے دا سونگ ہو ماں بخیل ماں آلریڈی پرن ہو پلیکڑے بو خیر سیدہ بیا بہم